আপনার ব্যবসায় উন্নতি আনবা আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বর 7008248758। টেলিফোন নম্বরটি আউথরে কই রাখুছু 7008248758।

শ্রোতা বন্ধু, আপনার জানান্তি যে কোনসি দেশের আর্থনৈতিক প্রগতি দেশকু সমৃদ্ধিশালী করে থাকে। আউ যদি আমার দেশ তথা রাজ্যকু দেখা যায়, তবে আমার দেশের অনেক প্রাকৃতিক সম্বল রয়েছে যাহার সুবিনিযোগ করে পারিলে শিল্পর বিকাশ হয়ে পারিব। এহা সঙ্গে সঙ্গে আমার দেশ মধ্যে স্বাবলম্বী রাষ্ট্র রূপে পরিগণিত হয়ে পারিব। সেথিপাই ভারত সরকার অনেক সুন্দর সুন্দর পদক্ষেপ মান মধ্যে নেইছন্তি। তেবে শ্রোতাবন্ধু, আপনার জানন্তি আজির শিল্প ক্ষেত্র বা ইন্ডস্ট্রিয়াল সেক্টরে উৎপাদন বড়াইবা, খরচ কমাইবা এবং বিশ্বস্তরীয় প্রতিযোগিতারে আগরে রহিবা পাই কৃত্রিম বুদ্ধিমতা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স AI এক অপরিহার্য মাধ্যম পালটিছি। হ্যাঁ শ্রোতাবন্ধু, শিল্প ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমতা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সর মধ্য অনেক বিনিযোগ রয়েছে বা বিভিন্ন শিল্প ক্ষেত্রে কাজ করুছি, যাহাদ্বারা কি আম শিল্পর আর্থনৈতিক প্রগতি ও বিকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমার দেশ বিশ্বস্তরের নিজের দক্ষতা প্রতিপাদন করিবার সক্ষম হয়ে পড়ছে। মানুষের বুদ্ধিমত্তা অনুকরণ করে কাম করুবা AI প্রযুক্তি উৎপাদন, পরিচালনা ও সেবা প্রদানর প্রক্রিয়াকে অধিক সহজ, দ্রুত তথা কার্যক্ষম করেছে। শিল্প ক্ষেত্রে AI র সবুঠার বড় গুরুত্ব হচ্ছে স্বয়ংচালিত কার্য পরিচালনা। আজ বহু কারখানার রোবট এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সর নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করা যাচ্ছে, যাহা অতি কম সময়ের অধিক উৎপাদন করে পড়ছে। এদ্বারা উৎপাদন খরচ মধ্য কমিবা সহিত গুণাত্মক মান বৃদ্ধি পাচ্ছে। এপরিকি শ্রোতাবন্ধু, কর্মক্ষেত্রে সুরক্ষা বড়াইবারে মধ্যে AI র ভূমিকা গুরুত্বপূর্ণ। খনি, রাসায়নিক কারখানা এবং ভারি শিল্পরে এর ব্যবহার বিশেষ ভাবে দেখা যাচ্ছে। তবে মোটামুটি ভাবে কহিবাকু গেলে শ্রোতাবন্ধু, কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পক্ষেত্রর উন্নতি পাই এক শক্তিশালী মাধ্যম। AI র সঠিক ব্যবহার দ্বারা ভবিষ্যতের শিল্পক্ষেত্র আহরি অধিক সমৃদ্ধ ও প্রগতিশীল হয়ে পড়ব, এতে তিলেহ সন্দেহ না। তবে শ্রোতাবন্ধু, আজির আম শিল্পজগত কার্যক্রমে মধ্য শিল্পর উন্নতি এবং প্রগতি দিগরে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, কার্যদক্ষতা এবং এর গুরুত্ব সম্পর্কে আসন্তু আলোচনা করিবা। আজির আম শিল্পজগত কার্যক্রমের অতিথি, যে কি ব্যাঙ্গালোর IT সেক্টরে কাজ করুথবা জনে বরিষ্ঠ যন্ত্রী শ্রী দুর্গা প্রসাদ হুতাঙ্ক সহিত।

0: ଏଆଇ ବିଶ୍ଳେଷଣ କରିଥାଏ, କେଉଁଠି ଅପଚୟ ହେଉଛି ତାହା ଚିହ୍ନଟ କରିଥାଏ, ଏଥିରୁ ଉତ୍ପାଦନ ଖର୍ଚ୍ଚ କମିଥାଏ, ଲାଭ ବି ବଢିଥାଏ। ସୁରକ୍ଷା ଅବସ୍ଥାରେ ମଧ୍ୟ ଏଆଇର ଅବଦାନ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। କାରଖାନାରେ ବିପଦପୂର୍ଣ୍ଣ ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ହେଲେ ଏଆଇ ତୁରନ୍ତ ସତର୍କ କରିଦେଇଥାଏ, ଯେପରି ଧୂଆଁ, ଅଗ୍ନିକାଣ୍ଡ, ଗ୍ୟାସ୍ ଲିକେଜ୍, ଅସ୍ୱାଭାବିକ ଚଳନ ଭଳି ବିଷୟକୁ ଏଆଇ ଶୀଘ୍ର ଚିହ୍ନଟ କରିଥାଏ, ଏଥିରୁ ଦୁର୍ଘଟଣା ଆଶଙ୍କା କମିଥାଏ। ଆଜି ବିଶ୍ୱର ବହୁ ପ୍ରସିଦ୍ଧ ଉତ୍ପାଦନ ସଂସ୍ଥା ଏଆଇର ସହାୟତା ନେଉଛନ୍ତି।
1: ଆଜ୍ଞା, ତେବେ ସାର୍ ଆଉ ଗୋଟେ କଥା ଆମେ ଜାଣିବାକୁ ଚାହିଁବୁ, ଯେପରିକି ଏଆଇ ଆଧାରିତ ରୋବୋଟିକ୍ସ ଶିଳ୍ପ କ୍ଷେତ୍ରକୁ କିପରି ପରିବର୍ତ୍ତନ କରୁଛି।
0: ମ୍ୟାଡାମ, ବର୍ତ୍ତମାନ ଶିଳ୍ପ ଜଗତ ଏକ ନୂତନ ବିପ୍ଳବ ଦେଖୁଛି। ଏହି ବିପ୍ଳବର କେନ୍ଦ୍ରବିନ୍ଦୁ ହେଉଛି କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତା ବା ଏଆଇ। ପୂର୍ବରୁ ରୋବୋଟ ମାନେ କେବଳ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କାମ କରୁଥିଲେ, ଯାହା ପ୍ରୋଗ୍ରାମ କରାଯାଉଥିଲା ସେହି କାମ ମାତ୍ର କରୁଥିଲେ, କିନ୍ତୁ ଏଆଇ ସଂଯୁକ୍ତ ହେବା ପରେ ରୋବୋଟ ମାନଙ୍କ କ୍ଷମତା ଅନେକ ଗୁଣ ବଢିଯାଇଛି। ଏବେ ସେମାନେ କେବଳ କାମ କରନ୍ତୁ ନାହିଁ, ବରଂ ପରିସ୍ଥିତିକୁ ବୁଝୁଛନ୍ତି, ତଥ୍ୟ ବିଶ୍ଳେଷଣ କରୁଛନ୍ତି, ଭୁଲ ଚିହ୍ନଟ କରୁଛନ୍ତି, କେତେକ କ୍ଷେତ୍ରରେ ନିଜେ ମଧ୍ୟ ନିଷ୍ପତ୍ତି ନେଉଛନ୍ତି। ଏହି ପରିବର୍ତ୍ତନ ଶିଳ୍ପ କ୍ଷେତ୍ରକୁ ନୂଆ ରୂପ ଦେଇଛି। ଆଜି ବିଶ୍ୱର ବଡ଼ ବଡ଼ କାରଖାନା ଏଆଇ ଆଧାରିତ ରୋବୋଟ ଉପରେ ନିର୍ଭର କରୁଛନ୍ତି। ଏହା ଉତ୍ପାଦନ ବଢ଼ାଉଛି, ଗୁଣବତ୍ତା ସୁଧାରୁଛି, ସମୟ ବଞ୍ଚାଉଛି, ସୁରକ୍ଷା ମଧ୍ୟ ବଢ଼ାଉଛି।
1: ଆଜ୍ଞା,
0: ପ୍ରଥମେ ବୁଝିବା ଦରକାର ଏଆଇ ଆଧାରିତ ରୋବୋଟିକ୍ସ କ'ଣ। ସାଧାରଣ ରୋବୋଟ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ନିୟମ ଅନୁସାରେ କାମ କରିଥାଏ। ଏଆଇ ଆଧାରିତ ରୋବୋଟ ନିଜେ ଅନୁଭବରୁ ଶିଖିପାରେ, ପରିବେଶକୁ ବୁଝିପାରେ, ନୂଆ ପରିସ୍ଥିତି ସହ ଖାପ ଖୁଆଇପାରେ। ଏହା ଏଆଇକୁ ସ୍ମାର୍ଟ କରିଥାଏ।
1: ଆଜ୍ଞା,
0: ଶିଳ୍ପ କ୍ଷେତ୍ରରେ ଏଆଇ ଏହାର ସବୁଠୁ ବଡ଼ ପ୍ରଭାବ ରହିଛି। ପୂର୍ବରୁ ଏକ କାର୍ ତିଆରି କରିବାରେ ବହୁ ଶ୍ରମିକ ଆବଶ୍ୟକତା ରହିଥିଲା, ବର୍ତ୍ତମାନ ଏଆଇ ଆଧାରିତ ରୋବୋଟ ଗାଡ଼ିର ବିଭିନ୍ନ ଅଂଶ ଯୋଡ଼ା ଲଗାଇବା, ୱେଲ୍ଡିଂ କରିବା, ରଙ୍ଗ ଲଗାଇବା, ଯାଞ୍ଚ କରିବା ଭଳି କାମ ବହୁ ଦ୍ରୁତ ଗତିରେ କରିଥାଏ। ଏଥିରୁ ଉତ୍ପାଦନ ସମୟ କମୁଛି, ଗୁଣବତ୍ତା ମଧ୍ୟ ବଢୁଛି। ଏଆଇ ଆଧାରିତ ରୋବୋଟରେ ଆଉ ଏକ ବିଶେଷତା ହେଉଛି ନିରନ୍ତର କାମ କରିପାରିବା। ମଣିଷଙ୍କ ପରି ସେମାନେ କେବେ ବିଶ୍ରାମ ଦରକାର ନୁହନ୍ତି। କ୍ଲାନ୍ତି, ଅନ୍ୟମନସ୍କତା, ଧ୍ୟାନ ଭଙ୍ଗ ଭଳି ସମସ୍ୟା ନଥାଏ, ଫଳରେ ଦିନରାତି କାମ ଚାଲିପାରେ। ଏଥିରୁ ଉତ୍ପାଦନ ମାତ୍ରା ମଧ୍ୟ ବଢୁଛି। ଗୁଣବତ୍ତା ନିୟନ୍ତ୍ରଣ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଏଆଇ ରୋବୋଟିକ୍ସ ବଡ଼ ପରିବର୍ତ୍ତନ ଆଣିଦେଇଛି। ଏଆଇ ସହିତ ସଂଯୁକ୍ତ କ୍ୟାମେରା ତଥା ସେନ୍ସର ଉତ୍ପାଦନର ସୂକ୍ଷ୍ମ ତ୍ରୁଟି ମଧ୍ୟ ଚିହ୍ନଟ କରିପାରୁଛି। ମଣିଷର ଆଖିରେ ଯାହା ଧରାପଡ଼ି ନାହିଁ, ଏଆଇ ତାହାକୁ ତୁରନ୍ତ ଧରାପଡ଼େ, ଫଳରେ ଖରାପ ଉତ୍ପାଦ ବଜାରକୁ ଯିବା ପୂର୍ବରୁ ତାହା ଅଲଗା ହୋଇପାରେ।
1: ଆଜ୍ଞା,
0: ଶିଳ୍ପ କ୍ଷେତ୍ରରେ ସୁରକ୍ଷା ସଦା ଏକ ବଡ଼ ଚିନ୍ତାର ବିଷୟ। ଖଣି, ଇସ୍ପାତ କାରଖାନା, ରାସାୟନିକ ଶିଳ୍ପ ଭଳି ସ୍ଥାନରେ ଏକ ଅନେକ ବିପଦ ରହିଥାଏ। ଏଆଇ ଆଧାରିତ ରୋବୋଟ ଏକ ବିପଦପୂର୍ଣ୍ଣ ପରିବେଶ କାମ କରିପାରେ। ଉଚ୍ଚ ତାପମାତ୍ରା, ବିଷାକ୍ତ ଗ୍ୟାସ, ଭାରି ଯନ୍ତ୍ରପାତି ମଧ୍ୟରେ କାମ କରିବା ମଣିଷମାନଙ୍କ ପାଇଁ ବହୁତ ବିପଦ ହୋଇଥାଏ, କିନ୍ତୁ ଏଆଇ ଏହି କାମକୁ ବହୁତ ସହଯୋଗ କରିଥାଏ।
1: ଆଜ୍ଞା,
0: ଏଆଇ ରୋବୋଟ ମାନେ କେବଳ କାମ କରନ୍ତି ନାହିଁ, ସେମାନେ ତଥ୍ୟ ମଧ୍ୟ ସଂଗ୍ରହ କରନ୍ତି। କାମ କରୁଥିବା ସମୟରେ ଯନ୍ତ୍ରର ଅବସ୍ଥା, ଉତ୍ପାଦନ ହାର, ଶକ୍ତି ବ୍ୟବହାର, ତ୍ରୁଟି ପରିମାଣ ଭଳି ସୂଚନା ସଂଗ୍ରହ କରିଥାନ୍ତି। ପରେ ଏଆଇ ଏହି ସୂଚନାକୁ ବିଶ୍ଳେଷଣ କରି ଆହୁରି ଭଲ ଉପାୟ ସୁପାରିଶ କରିଥାନ୍ତି। ଏଥିରେ ଶିଳ୍ପ ସଂସ୍ଥା ଅଧିକ କାର୍ଯ୍ୟକ୍ଷମ ହୋଇଉଠେ। ପୂର୍ବରୁ କୌଣସି ଯନ୍ତ୍ର ଖରାପ ହେଲେ ଉତ୍ପାଦନ ବନ୍ଦ ହୋଇଯାଉଥିଲା, ବର୍ତ୍ତମାନ ଏଆଇ ଆଧାରିତ ରୋବୋଟ ତଥା ସେନ୍ସର ଯନ୍ତ୍ରର ଅବସ୍ଥା ଉପରେ ସବୁବେଳେ ନଜର ରଖୁଛି, ଯନ୍ତ୍ର ଖରାପ ହେବା ପୂର୍ବରୁ ସତର୍କ ସୂଚନା ଦେଇଦେଉଛି। ଏଥିରୁ ସମୟ ନଷ୍ଟ ହୁଏ ନାହିଁ, ଉତ୍ପାଦନ ମଧ୍ୟ ବାଧାପ୍ରାପ୍ତ ହୋଇନଥାଏ। ଲଜିଷ୍ଟିକ୍ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଏଆଇ ଆଧାରିତ ରୋବୋଟ ବହୁତ କାମ କରୁଛନ୍ତି। ବଡ଼ ଗୋଦାମରେ ସାମଗ୍ରୀ ଉଠାଇବା, ସଜାଇବା, ଠିକ୍ ସ୍ଥାନରେ ପହଞ୍ଚାଇବା ଭଳି କାମ ସ୍ୱୟଂଚାଳିତ ଭାବେ ହୋଇପାରୁଛି, ଏଥିରୁ ସମୟ ବଞ୍ଚୁଛି, କାମ ବି ଭଲ ହେଉଛି। ଆଜିକାଲି କୋଲାବରେଟିଭ୍ ରୋବୋଟ ବା କୋବୋଟ୍ସ ନାମକ ନୂତନ ପ୍ରକାର ରୋବୋଟ ମଧ୍ୟ ବିକଶିତ ହେଉଛି। ଏମାନେ ମଣିଷ ସହ ମିଶି କାମ କରିଥାନ୍ତି, ଭାରି କାମରେ ରୋବୋଟ କରେ, ଜଟିଳ ନିଷ୍ପତ୍ତି ମଣିଷ ନେଇଥାନ୍ତି। ଏହି ସହଯୋଗ ଉତ୍ପାଦନ କ୍ଷେତ୍ରକୁ କ୍ଷମତା ଆହୁରି ବଢ଼ାଉଛି। ଭାରତରେ ଅଟୋମୋବାଇଲ, ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ, ଔଷଧ, ଖଣି, ଇସ୍ପାତ ଭଳି କ୍ଷେତ୍ରରେ ଏଆଇ ଆଧାରିତ ରୋବୋଟ ମଧ୍ୟ ବ୍ୟବହାର ହେଉଛି। ଓଡ଼ିଶାର ଖଣି, ଧାତୁ ତଥା ଇସ୍ପାତ ଶିଳ୍ପ ମଧ୍ୟ ପ୍ରଯୁକ୍ତି ଏହା ଧୀରେ ଧୀରେ ସ୍ଥାନ ପାଉଛି। ଏହା ଉତ୍ପାଦନ ବୃଦ୍ଧି, ସୁରକ୍ଷା ସୁନିଶ୍ଚିତକରଣ, ଗୁଣବତ୍ତା ବୃଦ୍ଧିରେ ସହାୟକ ହେଉଛି। ତେବେ ଏହି ପରିବର୍ତ୍ତନ ସହ କିଛି ଚ୍ୟାଲେଞ୍ଜ ମଧ୍ୟ ରହିଛି। ନୂତନ କୌଶଳ ଶିଖିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି, କର୍ମଚାରୀମାନଙ୍କୁ ପ୍ରଯୁକ୍ତି ସହ ଖାପ ଖୁଆଇବାକୁ ପଡୁଛି, କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ନୂତନ ଜ୍ଞାନ ଅର୍ଜନ କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ ନୂଆ ସୁଯୋଗ ମଧ୍ୟ ସୃଷ୍ଟି ହେଉଛି।
1: ଆଜ୍ଞା, ତ ବହୁତ ଭଲ କହିଲେ। ତେବେ ସାର୍, ଯନ୍ତ୍ରପାତିର ରକ୍ଷଣାବେକ୍ଷଣ ଏବଂ ତ୍ରୁଟି ଚିହ୍ନଟରେ ଏଆଇର ଭୂମିକା କ'ଣ ରହିଛି, ସେ ଉପରେ ଟିକେ କହିବେ କି?
0: ଶିଳ୍ପ କ୍ଷେତ୍ରର ମୂଳ ଆଧାର ହେଉଛି ଯନ୍ତ୍ରପାତି। କାରଖାନାରେ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟ ଛଟା ମେସିନ୍ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ବିଶାଳ ଉତ୍ପାଦ ପ୍ରଣାଳୀ ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟ ଯନ୍ତ୍ରପାତି ଉପରେ ନିର୍ଭର କରିଥାଏ। ଯଦି କୌଣସି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଯନ୍ତ୍ର ହଠାତ୍ ଅଚଳ ହୋଇଯାଏ, ତେବେ ସମଗ୍ର ଉତ୍ପାଦନ ପ୍ରକ୍ରିୟା ପ୍ରଭାବିତ ହୋଇଥାଏ, ଏଥିରୁ ସମୟ ବି ନଷ୍ଟ ହୋଇଥାଏ, ଆର୍ଥିକ କ୍ଷତି ବି ହୋଇଥାଏ, ଗ୍ରାହକଙ୍କ ଆସ୍ଥା ମଧ୍ୟ କମିପାରେ। ଏହି କାରଣରୁ ଯନ୍ତ୍ରପାତିର ସଠିକ୍ ରକ୍ଷଣାବେକ୍ଷଣ ତଥା ତ୍ରୁଟିର ଶୀଘ୍ର ଚିହ୍ନଟ ଯେକୌଣସି ଶିଳ୍ପ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଜରୁରୀ। ଏହି କ୍ଷେତ୍ରରେ କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତା ବା ଏଆଇ ଏକ ବିପ୍ଳବାତ୍ମକ ପରିବର୍ତ୍ତନ ଆଣିଛି। ପୂର୍ବରୁ ଯନ୍ତ୍ରପାତି ରକ୍ଷଣାବେକ୍ଷଣ ମୁଖ୍ୟତଃ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ସମୟ ଅନ୍ତରରେ କରାଯାଉଥିଲା। ଧରନ୍ତୁ ଏକ ଯନ୍ତ୍ରକୁ ପ୍ରତି 6 মাসে যাঞ্চ করা যাচ্ছিল কিন্তু এই পদ্ধতি সবুলে প্রভাবশালী নথিল কারণ যন্ত্রে কেবে খারাপ হব তাহা পূর্বরু জানা যাও নথিল অনেক সময় যন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়া এই সমস্যার সমাধান হবে আগক আসছি এআই এআই র সবুঠ বড় শক্তি হচ্ছে তথ্য বিশ্লেষণ করা আধুনিক কারখানার বিভিন্ন যন্ত্র তথা সেন্সর লগাই থাকে এই সেন্সর যন্ত্রর তাপমাত্রা কম্পন চাপ শব্দ শক্তি ব্যবহার গতি ভাবে বিভিন্ন সূচনা নিরন্তর সংগ্রহ করে এআই এই সমস্ত সূচনা বিশ্লেষণ করে যন্ত্রর প্রকৃত অবস্থায় বুঝিপারি থাকে উদাহরণ স্বরূপ এক মেসিন সাধারণত নির্দিষ্ট তাপমাত্রায় কাম করে যদি হঠাৎ তাপমাত্রা বড়া আরম্ভ করে এআই এহাকু চিহ্নট করিপারে এহা এক সংকেত বি হইপারে যে যন্ত্ররে কোনসি অংশ খারাপ হওয়াকু যাওছি সেইপরি কম্পন বা শব্দর অস্বাভাবিক পরিবর্তন দেখা দেলে এআই তুরন্ত সতর্ক করিপারে এই প্রক্রিয়াকু প্রেডিক্টিভ মেইনটেনেন্স বলি কোয়া যাইথায় অর্থাৎ যন্ত্র খারাপ হওয়া পূর্বরু তাহার সম্ভাবনা বিষয়রে পূর্বানুমান করা যাইথায় এহা এআইর সবুঠ মূল্যবান অবদান মধ্যরু গোটিয়ে হয়েছে এতে শিল্প সংস্থা আগর আবশ্যক মরামতি করে ফলে বড় ধরনের ক্ষতি এড়া যাই থাকে এআই কেবল সতর্ক করে না বরং ত্রুটির সম্ভাব্য কারণ চিহ্নট করে পূর্ব এই কাম বিশেষজ্ঞ ইঞ্জিনিয়র আবশ্যকতা পড়ুছিল বর্তমান এআই পূর্ব তথ্য আধার করে কেউ অংশের সমস্যা রয়েছে কেউঠি মরামতি আবশ্যক কেউ উপকরণ বদলাইবা দরকার তাহা এআই নিষ্পতি নেই থাকে কারখানার অনেক যন্ত্র দিনরাতি কাম করে থাকে প্রত্যেক যন্ত্র সবুলে মানুষ নজরে রাখা সম্ভব হয়ে নথায় এআই এই কামকে বহু সহজ করে দিয়েছে এহা 24 ঘন্টা যন্ত্র উপর নজর রাখি থাকে ক্লান্তি বিলকুল হয়ে না থাকে ফলে নিরীক্ষণ ব্যবস্থা অধিক নির্ভরযোগ্য হয়ে যাইছে এআই দ্বারা মরামতি খরচ মধ্যে কমি যায় যেতবে ছোট সমস্যা আগর চিহ্নট করা যায় সেতবে সহজে তার সমাধান বি করা যাই পারে থাকে কিন্তু সমস্যাকে অবহেলা কলে এহা এক বড় ক্ষতির কারণ হয়ে পারে শক্তি ব্যবহার ক্ষেত্রে মধ্যে এআই ভূমিকা বহুত রয়েছে কোনসি যন্ত্র যদি সাধারণ ঠার অধিক শক্তি ব্যবহার করুছি তবে এআই এহাকু চিহ্নট করে পারি থাকে এহা মধ্যে এক ত্রুটির সংকেত হয়ে পারে এথির সংস্থা অপচয় কমাই পারে খনি ইস্পাত বিদ্যুৎ তৈল ঔষধ তৈরি অটোমোবাইল নির্মাণ ভাই ক্ষেত্রে এআই আধারিত রক্ষণাবেক্ষণ প্রণালী বহুত লোকপ্রিয় হয়েছে বিশেষ করে যেউঠার এক যন্ত্র বন্ধ হলে লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে পারে সেঠারে এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ ওড়িশার খনিজ তথা ইস্পাত আধারিত শিল্পের মধ্যে এআই এর ব্যবহার ধীরে ধীরে বড়ুচি বড় বড় যন্ত্র কনভয়ার বেল্ট ক্রসর বয়লর টর্বাইন ভাই উপকরণ নিরীক্ষণ পাই এআই এবে সহায়ক হচ্ছে এথিরু কার্যক্ষমতা বড়াউচি সুরক্ষা সুনিশ্চিত হচ্ছে তবে এআই কোনসি জাদু নুহে এহাকু সঠিকভাবে কাম করিবা পাই উচ্চমানর তথ্য উন্নত সেন্সর প্রশিক্ষিত কর্মচারী তথা আধুনিক প্রযুক্তির বি আবশ্যকতা রয়েছে যেতবে ভাল তথ্য মিলিব এআই এর বিশ্লেষণ সেতে সঠিক হব যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ তথা ত্রুটি চিহ্নট ক্ষেত্রে এআই এক অত্যন্ত মূল্যবান প্রযুক্তি আজির আধুনিক শিল্প ব্যবস্থায় এআই এক নীরব প্রহরী ভাবে দেখা যাচ্ছে যাহা সবুলে সতর্ক রহি শিল্প সুরক্ষার তথা সফলতাকে সুনিশ্চিত করুছি
1: বহুত ভালো কথা কহিলে প্রকৃতরে নিহাতি ভাবে সমস্ত সবু ক্ষেত্রে সুরক্ষা জরুরি আউ কর্মক্ষেত্রে সুরক্ষা লাগি এআই খুব সুন্দর ভাবে কাজ করুছি আপনি যেপরি কহিলে তবে স্যার আজ তো আমি আপনার অনেক কিছু কথা জানিলু আউ গোটে কথা আমি জানিবাকু চাহিবু যেপরিকি এআই র ব্যবহার ফলরে চাকরি ক্ষেত্রে কেউ সবু সুযোগ ও চ্যালেঞ্জেস সৃষ্টি হউচি সে উপরে কহিবে কি
0: ম্যাডাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আজ সমগ্র বিশ্বর কার্যপ্রণালী কু বদলাই দেউচি যেপরি বিদ্যুৎর আবিষ্কার শিল্প বিপ্লবকু এক নুয়া দিক দিয়েছিল সেইপরি এআই বর্তমান যুগর কার্যক্ষেত্রকে এক নূতন রূপ দেউছি কিন্তু এআই কু নেই লোকমানকর দুইটি প্রশ্ন অধিক শুনিবাকু মিলে প্রথমটি হেলা এআই কি নূতন চাকরি সৃষ্টি করিব দ্বিতীয়টি হেলা এআই কি মানুষের চাকরি কমাই দেব প্রকৃতরে এই দুইটি প্রশ্নর উত্তর দেউছি মু এআই সুযোগ মধ্য আনুছি পুনি কিছি চ্যালেঞ্জ মধ্য সৃষ্টি করুছি প্রথমে সুযোগ বিষয়ে আলোচনা করিবা এআই এর বিকাশ সহ অনেক নূতন পেশা সৃষ্টি হচ্ছে পূর্বর যে চাকরির নাম মধ্যে শোনা যাও বর্তমান সেইগুড়াক অত্যন্ত চাহিদা সম্পন্ন পেশারে পরিণতি হচ্ছে যথা এআই ইঞ্জিনিয়র ডেটা সাইন্টিস্ট মেশিন লার্নিং এআই ট্রেনর রোবোটিক্স বিশেষজ্ঞ সাইবর সুরক্ষা বিশ্লেষক ভাই অনেক নূতন পেশা আজ উপলব্ধ হচ্ছে কেবল প্রযুক্তি ক্ষেত্রে নুহে স্বাস্থ্য কৃষি শিক্ষা ব্যাঙ্কিং শিল্প পরিবহন গণমাধ্যম ভাই প্রত্যেক ক্ষেত্রে এআই সম্পর্কিত দক্ষতা ব্যক্তি চাহিদা বড়ুছি এতে নূতন পিঢি পাই নুয়া কার্য সুযোগ মধ্যে সৃষ্টি হচ্ছে ধরন্তু পূর্বরু কোনসি কর্মচারী প্রতিদিন হাজার হাজার তথ্য যাঞ্চ করিবাকু পড়ুতিলা বর্তমান এআই সেই কামকু বহুত সফল করে দেউছি ফলরে সেই কর্মচারী অধিক সৃজনশীল চিন্তনশীল তথা গুরুত্বপূর্ণ কার্যরে নিজের সময় ব্যয় করে পারুছন্তি কিন্তু এহা সহ কিছি চ্যালেঞ্জ মধ্যে দেখা দেইছি ଏଆଇର ସବୁଠୁ ବଡ ଚ୍ୟାଲେଞ୍ଜ ହେଉଛି କିଛି ପାରମ୍ପରିକ ଚାକିରିର ପରିବର୍ତ୍ତନ, ବିଶେଷ କରି ଯେଉଁ କାମ ପୁନରାବୃତ୍ତି ମୂଳକ ନିୟମିତ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଧରଣର କାମ, ସେହି କାମ ଗୁଡ଼ିକ ଏଆଇ ତଥା ସ୍ୱୟଂଚାଳିତ ପ୍ରଣାଳୀ ଦ୍ୱାରା କରାଯାଉଛି। ଉଦାହରଣ ସ୍ୱରୂପ କିଛି କାରଖାନା ପୂର୍ବରୁ 10 ଜଣ କର୍ମଚାରୀ ନେଇ ଯେଉଁ କାମ କରୁଥିଲେ, ବର୍ତ୍ତମାନ ଏକ ସଂଯୁକ୍ତ ଯନ୍ତ୍ର ସେହି କାମ କମ୍ ସମୟରେ କରିପାରୁଛି। ଆଉ ଏକ ବଡ଼ ଚ୍ୟାଲେଞ୍ଜ ହେଉଛି ଦକ୍ଷତାର ପରିବର୍ତ୍ତନ। ପୂର୍ବରୁ ଯେଉଁ ଦକ୍ଷତା ଚାକିରି ପାଇଁ ପର୍ଯ୍ୟାପ୍ତ ଥିଲା, ଆଜି ସେଥିରେ ନୂତନ ପ୍ରଯୁକ୍ତି ଜ୍ଞାନ ଯୋଗ କରିବାର ଆବଶ୍ୟକତା ଦେଖାଯାଉଛି। ଯଦି କର୍ମଚାରୀମାନେ ନିଜକୁ ସମୟ ସହ ଅତ୍ୟାଧୁନିକ କରିପାରିବେ ନାହିଁ, ତେବେ ପ୍ରତିଯୋଗିତାରେ ପଛରେ ପଡ଼ିଯାଆନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ଶିଳ୍ପ ସଂସ୍ଥାମାନେ ଏପରି କର୍ମଚାରୀ ଖୋଜୁଛନ୍ତି ଯେଉଁମାନେ ଏଆଇ ସହ କାମ କରିପାରିବେ, ଅର୍ଥାତ୍ ଭବିଷ୍ୟତରେ କେବଳ ପ୍ରଯୁକ୍ତି ନୁହେଁ, ସମସ୍ୟାର ସମାଧାନ କ୍ଷମତା, ସୃଜନଶୀଳତା, ନେତୃତ୍ୱ, ନୂତନ ଚିନ୍ତାଧାରା ଭଳି ମାନବିକ ଗୁଣ ମଧ୍ୟ ଅଧିକ ମୂଲ୍ୟବାନ ଅଟେ।
1: ଆଜ୍ଞା, ତେବେ ସାର୍, ଆଜିର ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆମର ଯୋଉ ବିଷୟବସ୍ତୁ ଥିଲା ଶିଳ୍ପ କ୍ଷେତ୍ରରେ କୃତ୍ରିମ ବୁଦ୍ଧିମତା ବା ଆର୍ଟିଫିସିଆଲ ଇଣ୍ଟେଲିଜେନ୍ସର ବ୍ୟବହାର ଏବଂ ତାର ଗୁରୁତ୍ୱ ସମ୍ପର୍କରେ ଆପଣ ଆମ ଶ୍ରୋତା ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ଖୁବ୍ ସୁନ୍ଦର ଭାବେ ଆଜି ଆପଣ ଅବଗତ କରାଇଛନ୍ତି ଏବଂ ଆମ ଯୁବପିଢ଼ିମାନଙ୍କୁ ଏ ଦିଗରେ ଅନେକ କିଛି ଶିକ୍ଷା ଏବଂ ପ୍ରେରଣା ମିଳିଥିବ ବୋଲି ମୁଁ ଆଶା କରୁଛି। ତେବେ ଶେଷରେ ଆମ ଶ୍ରୋତା ଭାଇ ଭଉଣୀମାନେ
2: ଶୁଣୁଥିଲେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶିଳ୍ପ ଜଗତ ଆକାଶବାଣୀ ରାଉରକେଲା ଷ୍ଟୁଡ଼ିଓ ଘଡ଼ିର ସମୟ ବର୍ତ୍ତମାନ 6:00 ହେବାକୁ ଯାଉଛି। ହିନ୍ଦୀରେ ସମ୍ବାଦ ରିଲେ କରି ପ୍ରସାର କରୁଛୁ ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀରୁ।

0: जारी रही भारत अफगानिस्तान पुरुष वर्ग दिनिकिया आंतर्जातिक क्रिकेट मैच संवाद शेष होगा।
1: आपण कार्यक्रम शुणुंट आकाशवाणी कटक केन्द्र
2: सुदूरर सदर अपहंच अंचलर स्वर उत्सव महोत्सव सभा समिति समारोह प्रगति दुर्गति एवं संगतिर अभिव्यक्ति को नहीं आंचलिक संवाद विभाग पक्षर प्रस्तुत करुछु जिला हालचाल। आज जिला हालचाल शुणतु नुआपड़ा जिला संपर्क में तथ्य देखते आम नुआपड़ा संवाददाता तपन रंजन दास और उपस्थापन मु सुकन्या जेना। जिला अणुक्षुद्र मध्यम उद्योगी सचेतन एवं प्रोत्साहन कार्यक्रम जिला सद्भावना सभागृह अनुष्ठित होइजैछि। जिलापाल मधुसूदन दास अध्यक्षता करी युव उद्योगी को आवश्यक सहायता समस्त प्रकार प्रोत्साहन प्रदान करा जिवो बोली कहिछन्ते।
3: उद्योगी सेमानकर सहित आमे आलोचना करथुले एवं जो माने अमर अछन्ति शिक्षित बेकारी युवक सेमान मध्ये सेमानकर अनुप्राणित होइछन्ति जे सेबार किबळी बा आग অবস্থার পেলে এবে কেমন সে প্রতিষ্ঠিত এন্টারপ্রেনর হয়েছে সেই সব আখি আগে রাখি আমি গোটে ইন্টারাকশন প্রোগ্রাম করেছিল ফলপ্রসূ হয়েছে এবং আমার জেলার যে ভাল উদ্যোগপতি সেমানু মধ্যে আমি সহযোগিতা জ্ঞাপন করলু সম্পৃক্ত করলু। এর এক পরম্পরা সুস্থ পরম্পরা যদ্বারা যে প্রতিষ্ঠিত হয়েছেন সেমানু মধ্যে যে প্রতিষ্ঠিত হওয়ার চাহুচ্ছেন এবং সেমানে অসুবিধার সম্মুখীন সেমানে হাত ধরে সে তাঙ্কু আগুন নেবে এবং সেমানকু মধ্যে গোটে মুখ্য স্রোতরে সামিল করবে যদ্বারা সেমানে মধ্যে
2: नुआपड़ा जिला खड़ियाल स्थित क्षेत्रीय भवन ठारे विश्व शिशु श्रमिक उच्छेद दिवस पालित हो जाइछि। मुख्य अतिथि रूपे खड़ियाल ब्लॉक अध्यक्ष पुष्पांजलि नंद जोगदी शिशु श्रमिक उच्छेद करिबा नागरिकक कर्तव्य अटे बोली मत व्यक्त करथिले। शिशु श्रमिक उच्छेद पई एक टास्क फोर्स कमिटी गठन करि उपयुक्त पदक्षेप नियाजो बोली जिला श्रम अधिकारी जस्मिन बेहरा कहिछन्ते।
4: हमरा नुआपड़ा जिला रे शिशु श्रमिक व्यवस्था बंद करिया पई আজ সকাল মানবর কলেক্টর হাতর গোটে রথ ছড়া যাই যেটা কি পুরা নুয়াপড়া জেলা বুলব আর সব জায়গায় প্রচার করব যে এবং 14 বর্ষর কম বয়স্ক শিশু মানুষ নিজ ঘরে কিংবা কোনসি ব্যবসায় প্রতিষ্ঠানের নিয়োজিত করতু না সেইপ এটি গোটে গোটে আমার মিটিং বি চালছি যে মিটিং রে যে শিশু শ্রমিক কাম করছেন তো প্রত্যেক দিগর লোক মানে আসছেন তো তাঁর মত মানে সে রাখছেন তো আমি কেমতি স্টেপ নেলে পুরা নুয়াপড়া ডিস্ট্রিক্টটা শিশু শ্রমিক মুক্ত জেলা হবে ঘোষিত হবে।
2: নির্বাচন আয়োগ নির্দেশনামা অনুযায়ী স্বতন্ত্র সঘন সংশোধন 2026 কার্যক্রম অধীনে ভোটর তালিকার সংশোধন ও পরিগণনা ফর্ম ডিজিটাইজেশন কার্যের অগ্রগতি নিয়ে নুয়াপড়া ব্লক সম্মিলনী কক্ষে সমীক্ষা বৈঠক উপজেলাপাল তথা ভোটর পঞ্জীকরণ অধিকারী সুরমি সোরেন অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের স্বতন্ত্র সঘন সংশোধন কার্যের নিয়োজিত বুথ স্তরীয় অধিকারী দ্বারা পরিগণনা ফর্ম বিতরণ করে ফর্ম সংগ্রহ এবং ডিজিটাইজেশন কার্যের অগ্রগতি সমীক্ষা করা যাই। এই অবসরের 71 নুয়াপড়া বিধানসভা নির্বাচন মন্ডলী অন্তর্গত টানওয়ার্ড 2 অঞ্চলর বুথ নম্বর 188 বিএলও হীরালাল পটেলকু তাঁর কার্যদক্ষতা প্রশংসাপত্র প্রদান করে সম্মানিত করা যাইছে। হীরালাল পটেল নিজ অধীনস্থ বুথর সমস্ত পরিগণনা ফর্মর 100% বিতরণ ও সংগ্রহ সহিত 100% ডিজিটাইজেশন কার্যকু নির্ভুল ভাবে সম্পন্ন করেছিলেন। নুয়াপড়া জেলাকে অত্যাধুনিক কৃষি জেলার পরিণত করা জেলাপাল মধুসূদন দাস আহ্বান দিয়েছেন। ভারপ্রাপ্ত জেলা মুখ্য কৃষি অধিকারী প্রণতি রাণী প্রধান বৈঠকর উদ্দেশ্য উপস্থাপন করে খরিফ 2026 ঋতুপ্রাই জেলার মোট 167,830 হেক্টর অঞ্চলের চাষ করা লাগে লক্ষ্য ধার্য হয়েছে। সেমধ্যে 93,700 হেক্টরে ধান, 7,600 হেক্টরে মক্কা, 5,170 হেক্টরে মিলেট এবং 26,120 হেক্টরে ডালি জাতীয় ফসল চাষ করা। জেলা তিনটি বিজ্ঞাপিত অঞ্চল পরিষদ পক্ষর সহরাঞ্চল জনসম্পর্ক ও নাগরিক ভাগিদারিতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। খড়িয়াল এনএসসি নির্বাহী অধিকারী স্বাধীন কেতন মহারণা অধ্যক্ষতায় অনুষ্ঠিত কার্যক্রমে লোকঙ্ সমস্যা ও তার সমাধান উপরে গুরুত্ব দিয়া জুন 23 পর্যন্ত এই কার্যক্রম অনুষ্ঠিত হব। নুয়াপড়া জেলার মিশন শক্তি ও ওড়িশা জীবিকা মিশনের জেলাস্তরীয় সমীক্ষা ও যোজনা বৈঠক জেলাপাল মধুসূদন দাস অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্যপতি দিদি সৃষ্টি ব্যাঙ্ক লিঙ্কেজ ব্যক্তিগত উদ্যোগ ঋণ মিশন শক্তি রিটেল মার্ট প্রবাসী শ্রমিক পরিবার সহায়তা এবং গ্রামীণ জীবিকা কার্যক্রমের অগ্রগতি সমীক্ষা করা যাইছিল। জেলাপাল জেলার 5টি ব্লকর অতি কমরে 100 জন মহালক্ষ্যপতি দিদি সৃষ্টি করা লক্ষ্য ধার্য করে এথিপাই স্বতন্ত্র কার্যযোজনা প্রস্তুত করা অধিকারী নির্দেশ দিয়েছিল। জেলা হালচাল আজ আসন্তকালি জিল্লা হালচালে শুনিবে পুরী জিল্লা সম্পর্কে।

শ্রোতা বন্ধু আজ তো সময় হয়ে যাই তবে আজর কার্যক্রম কু এইটি রখুছু আজর কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনার মু থিলি নিহারপাড়া পটনায়ক আজ পই তাহলে বিদায় দিয়ন্তু রহুছু নমস্কার।

কণ্ঠশিল্পী পঙ্কজ ওঝা সঙ্গে কণ্ঠরে শুনিলে সুনীল যোগীঙ্କ রচনা। শ্রোতাবন্ধু আপনার শুনুলে গীত গজল ক্রমে গজল, কণ্ঠশিল্পী পঙ্কজ উদাস, আকাশবাণী রাউরকেলা। লোকগীত ক্রমে আসন্ত শুণবা কৃষ্ণগুরু ভজন পরিবেশন করেছেন ভাগ কিষান ও সাথী, কিন্তু তা পূর্বর আসন্ত শুনে নেবা এই সূচনা। আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরের 7008248758। টেলিফোন নম্বর আউথরে কহি রাখুছু 7008248758। উপভোক্তাঙ্ক পাখরে পৌঁছিবা পাই সবুঠ সুলভ এবং সহজ মাধ্যম হেউছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কো 8249809672। টেলিফোন নম্বর আউথরে কহি রাখুছু 8249809672।

কৃষ্ণ রূপলাল জয়পাল হরে লাল সদা জগ হে প্রেম ভক্তি লাগাই দেওয়া।

0: সদাজ রাইফেল লালাই তো বলান দেখবার
1: হরি বলে
0: এই ভক্তমানকর মানা বাঞ্ছা পূর্ণ হো বলান দেখবার
1: হরি বলে
2: লোকায়ুক্ত ক্রমে শুনিলে কৃষ্ণগুরু ভজন পরিবেশন কলে ভাগ কিষান এবং সাথী আকাশবাণী রাউরকেলা স্টুডিও হড়িরে সময় বর্তমান রাতে ১১টা হওয়া যাচ্ছে হিন্দি সম্বাদ রিলে করে প্রসার করছু আকাশবাণী দিল্লী।